হ্যালো, আমার যে আওয়াজ কোন পেয়েছে পেরা? আওয়াজ বিলকুল কোন পেয়েছে? হ্যালো, জি আচ্ছা আওয়াজ আমার যো, হ্যালো।